0: আপনার একটা ইসলামের ফ্রম দিয়ে সময় তৈরি করাতে বলছি for non-breathing 34-year-old male. Squad 40 EMS 3 respond, medical alarm 40-1, 3502 Berwyn Avenue. For non-breathing 9 Delta 2 response 910.
1: ATV 18. What was the address for your inspection again?
2: 5736 Falls Road.
1: Copy.